0: মালা বেলা যে তু সুতক মানিয়ে সব তে সুতক হয়ে গোয়া তে লকড়ি অন্দর কীড়া হয়ে যেতে দানে আনকে জিয়া বাজ না কোয়ে পেলা পানি জিও হ্যা যে তোহরিয়া সব কোয়ে সুত কম রাখিয়ে সুতক পাবে রসোয়ে নানক সুত কে নতরে জ্ঞান উতারে হে ধোয়ে
1: মালা বেলা মন কা সুতক লোভ হ্যায় জেহবা সুতক কূড় ਅੱਖੀ ਸੂਤਕ ਵੇਖਣਾ ਪਰਤ ਰਿਹਾ ਪਰ ਧਨ ਰੂਪ